0: চেঞ্জ মেলা হুনে স্থান ডাঙ্গিরমান ব্যবসায়ী সংঘ প্রাঙ্গনমা ডিকে পেট্রোল পাম্প ঠিক উত্তর তর্ফ ঘোরাই পন্ধ্র দান
1: এক্সচেঞ্জ গর্ন আউদা বিল বুক অনিবার্য লিয়ের আউনু হলা
2: সব জানকারী কা লাগি রাপ্তি অটো ইঞ্জিনিয়ারিং বাজার শোরুম শহীদ গেট ঘোরাহি দান সম্পর্ক মোবাইল নম্বর 9858 30151 9848 33133 र 98686 34244
3: यदि तपाईले पनि न्यू खोज्नु भएको हो भने आइहाल्नुस्
4: आवाज पश्चिम नेपालको आवाज हिन्दको आवाज यो हो रेडियो मध्य पश्चिम एफएम 91.4 MHz
5: सायद असल मान्छेहरू अप्ठ्यारो ठाउँको लागि बनेका हुन्छन् जसरी अप्ठ्यारो पाखामा गुराँस फुल्छ चिसा पाटनमा बुकी फुल्छन् जसरी फुल्छन् छिरिङ सामडुप र सोनामहरू